মধু মি ডোট আই খু কুমরং রত ফুম খনসং আই রে মংসেন খামু মশা কুমরং রত মো থা লোমাই মশা লো শ্রা দাম রে না ইনা না সং তো না সুফম পাটি ফুম মশা নি ও অন আই খ্রাং লোয় গবা আই লং নাক থে নং কুমরং রত আই মু রে মজু মিয়া মুং দা মুং চং সা সং লো ফিয়েন সিনা তং দা ফিয়েন মো লো পাও থা মচিং দা সাই না আই মংসেন খামু মশা কুমরং রত মু গো মিয়া মুং দান সুফম পাটি ইনা মুং দো রাব দো রুং দাব চিথেন কাও খ্রুমাই ফাং মংদো দিং কুমলান মো রেগ লো ইয়াং এ পিয়ান থা সুপো দান আই লং নাক থে নং উখ্রু আই কোমিং তা পাটি ফুং উখাং লাম ফে গসা দান আই মো লাম দ গাই রে কুমরং রত মু ইন দে গো ইনান শাশ কো না সুফম পাটি ফুং নি ফে অং দাং দু না রে মোয়ে কামসা মিট সুত ইয়ালু সুয়া মশা নি থা কুমলা মিট সুচাম খাতমালু ইনান তংদা মং থংরব গা থা লং নাক লং না গসান না মিন ওয়ে সুত খাতমালু এ শান রাই হাং এ মিয়া মং দান সুফম পাতি ইনান পু গা ফমজম নি কুমলা মো থা লং নাক থে নং গসান না লাম থা মং মনু দান আই সি গনান গ্লো দান সাই